শ্রোতা বন্ধু, সময় সেপটু ইশারা দেউছি আজির কার্যক্রমকু শেষ করিবাকু। তেবে কার্যক্রমরু বিদায় নেবা পূর্বরু আপনমানকু আমি অনুরোধ করুছু যে যেউ শ্রোতামানকর ফোন কল আজির কার্যক্রমরে সামিল হয়েছি সেমানে অন্তত গোটিয়ে মাস পরে আমার এই ফোন ইন কার্যক্রমকু রিং করন্তু। কাহিকি না, এমিতি কলে আমার আহুরি অনেক শ্রোতা, আমার নূয়া শ্রোতা মানে মধ্য আমসহ যোড়ি হয়ে পারিবে। আপন মানে মধ্য এইয়া হি চাহান্তি না আমসহ অনেক অনেক শ্রোতা যোড়ি হন্তু। এই আশা সহ আপন সভিঙ্ক মঙ্গল মনাসি আজি পাই রহুছু। নমস্কার।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপন সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমকু। কার্যক্রমের উপস্থাপনার মু সুলভা
1: আও মু মুক্তিময়ী। শ্রোতা বন্ধু, পর্যটন হেউছি মনুষ্যঙ্কর জীবনরে আনন্দ, জ্ঞান ও অনুভব বৃদ্ধি করিবার এক মুখ্য উপায়। লোকমানে নূতন স্থান দেখিবা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিবা, ঐতিহ্য ও সংস্কৃতিকু জানিবা পাইঁ গোটিয়ে স্থানরু অন্য স্থানকু ভ্রমণ করন্তি। এই প্রক্রিয়াকু পর্যটন কুহাযায়। পর্যটন দেশর অর্থনীতিকু সুদৃঢ় করিবা সহ লোকমানঙ্ক মধ্যরে ভাইচারা ও সাম্প্রদায়িক সম্পর্ক বৃদ্ধি করে। বর্তমান সময়রে পর্যটন কেবল ভ্রমণ ও মনোরঞ্জনরে সীমিত নুহে, এহা এক বিশাল রোজগারমূলক ক্ষেত্র ভাবরে উদয় হয়েছি। হোটেল পরিচালনা, ট্যুর গাইড, যাত্রা সংস্থা, পরিবহন সেবা, হস্তশিল্প ব্যবসায় ও সাংস্কৃতিক কার্যক্রম পরি অনেক মাধ্যমে যুবপিঢ়ীঙ্ক পাইঁ নূতন চাকরির দ্বার খুলিছি। বিশেষ করে ওড়িশা পরি সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদরে সমৃদ্ধ রাজ্যরে পর্যটন ক্ষেত্রর অসীম সম্ভাবনা রয়েছে। তেণু আসন্তু এই ক্ষেত্রর বিভিন্ন নিযুক্তি সুযোগগুলিক বিষয়ে আলোচনা করিবা।
0: যাত্রা এবং আতিথ্য বিশ্বর সবুঠারু বড় ক্ষেত্র মধ্যরু গোটিয়ে এবং এহা বিশ্বর অর্থনীতির 6% অধিক প্রতিনিধিত্ব করে। পর্যটন শিল্প ব্যবসায়কু বিশেষ করে খুচুরা, আতিথ্য এবং পরিবহনকু বহুল ভাবে প্রভাবিত করে, আয় সৃষ্টি করে, নিযুক্তি সৃষ্টি করে এবং স্থানীয় অর্থনীতিকু বৃদ্ধি করে। এহা আকাঙ্ক্ষী আতিথ্য বৃত্তিগতঙ্ক পাইঁ পরিচালনা পদবীঠারু আরম্ভ করে মার্কেটিং এবং ইভেন্টস যোজনা পর্যন্ত অনেক আকর্ষণীয় ক্যারিয়ারর সুযোগ মধ্য প্রদান করে। পর্যটন শিল্প অবসর বিনোদন, মনোরঞ্জন কিংবা ব্যবসায়িক ভ্রমণকু গ্রহণ করে এবং বিভিন্ন প্রকারর কার্যকলাপকু কভর করে, যেউথিরে দর্শনীয় স্থান, সাংস্কৃতিক আদান প্রদান এবং দুঃসাহসিক অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। এহার মূলরে পর্যটন নূতন স্থান অনুসন্ধান করিবা, বিভিন্ন সংস্কৃতির মজা নেবা এবং স্থায়ী স্মৃতি সৃষ্টি করিবা উপরে ধ্যান দেইথায়। হোটেল, রিসর্ট, রেস্টুরেন্ট এবং অন্য প্রকার বাসস্থানর কার্য তদারক করিবা, দায়িত্বরে অতিথি সেবা, সুবিধা পরিচালনা এবং কর্মচারী তদারক অন্তর্ভুক্ত হইপারে। ট্রাভেল এজেন্সি গ্রাহকমানঙ্কু বিমান যাত্রা, রহণি, পরিবহন এবং কার্যকলাপ সমেত যোজনা এবং বুকিংরে সহায়তা করিবা। ট্রাভেল এজেন্ট মানে এক সুগম যাত্রা অভিজ্ঞতা সুনিশ্চিত করিবা পাইঁ ব্যক্তিগত সুপারিশ এবং পরামর্শ প্রদান করিথান্তি।
1: ভ্রমণ মার্গদর্শিকা পর্যটনস্থলী ভ্রমণরে যাত্রীমানঙ্ক গোষ্ঠীকু নেতৃত্ব দেবা, স্থানীয় আকর্ষণ, ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ে সূচনা প্রদান করিবা। ভ্রমণ মার্গদর্শিকা মানে জ্ঞানী, আকর্ষণীয় এবং বিভিন্ন স্থানরু লোকঙ্ক গোষ্ঠীকু পরিচালনা করিবারে সক্ষম হেবা আবশ্যক। কার্যক্রম যোজনা পর্যটক এবং স্থানীয় লোকঙ্ক পাইঁ সম্মিলনী, বিবাহ এবং অন্যান্য স্বতন্ত্র কার্যক্রমগুলিকর সমন্বয়, এথিপাইঁ দৃঢ় সাংগঠনিক দক্ষতা, বিবরণী প্রতি ধ্যান এবং এককালীন অনেক কার্য পরিচালনা করিবার ক্ষমতা আবশ্যক। ডেস্টিনেশন মার্কেটিং বিজ্ঞাপন, সোশিয়াল মিডিয়া এবং অন্যান্য মার্কেটিং চ্যানেল মাধ্যমে পর্যটন স্থানগুলিকু প্রোৎসাহিত করিবা, পরিদর্শকঙ্কু আকর্ষিত করিবা এবং এক নির্দিষ্ট অঞ্চল কিংবা গন্তব্যস্থল পাইঁ পর্যটন রাজস্ব বৃদ্ধি করিবা পাইঁ রণনীতি বিকাশ করিবা, স্থায়ী পর্যটন যাত্রার পরিবেশগত প্রভাবকু হ্রাস করিবা এবং দায়িত্বপূর্ণ পর্যটন অভ্যাসকু প্রোৎসাহিত করিবা উপরে ধ্যান দেবা। এথিরে সরকারী এজেন্সি, অণলাভকারী সংগঠন কিংবা পর্যটন ব্যবসায় পাইঁ পরিবেশ অনুকূলন পদক্ষেপ কার্যকারী করিবা এবং সংরক্ষণ প্রয়াস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করিবা অন্তর্ভুক্ত হইপারে।

0: তেবে শ্রোতা বন্ধু, এইটা লা আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম। আশা এই কার্যক্রমটি আপন সমস্ত নিশ্চিত ভাবে ভালো লাগিব। তেবে মতামত নিশ্চয় জনাইবে। আমাকে চিঠি লিখবার ঠিকাটি হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বলাঙ্গীর, পিন 7670001।
1: শ্রোতা বন্ধু, আপনার আমাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে পারিবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8114659464। আপনার আমাকে ইমেল মাধ্যমে যোগাযোগ করে পারিবে। আমার ইমেল আইডিটি হল airbalangir@gmail.com।
0: তেবে আপন সমস্ত সুচিন্তিত মতামত অপেক্ষার রহুছু। নমস্কার।

0: গানা বি শুনলা, আজ্ঞার কথা বি শুনলা, চাষী ভাইর কথা বি শুনলা,
1: জমকি গলা। এবে কলা গলা বেলকে চাষী ভাই মানুষ কহামা, যে জায়গার চাষী ভাই মানে ধান চাষ করুছন, প্রধানমন্ত্রী ফসল বীমা সুরক্ষা নিহাতি সুর করুন, জুলাই মাসের 31 তারিখ তক শেষ তারিখ রয়েছে। যদি এটাকে আমি বীমাকরণ করমা বলে চাষে যেন্সি বি লোকসান হলে সরকার আমি কিছু ভরণ পোষণ দেবে, আর ইতিরে যা পয়সা বি নেই লাগবার, টঙ্কা আটে লাগবে। হ্যাঁ, আর বাকি